বৈশাখু দিস্তর্চার কান্দ তাই সরমীয় আমার মিয় দো বৈশাখু দিস্তর্চার কান্দ।